0: اللهم صل على محمد وآل محمد.
1: কাসত তৎপনাউজিন ডিগ্রি মিস্তিং যুগ পিকা মোহাম্মদ শেফির লিতাং থোপানে ফুলকানে চসলু সনাজাত।

0: tena jamling shil danika food safety ja chula siste no tene ina jar nang delte jipsal tang yang po juche se fe nga jeding skun don pas ke justut skujabs atam chos gyu me tene kon ke tena assistant commissioner food safety lene juxte no chame sangala tas skujabs atam chos gyu me le ngira nga jedini degree me gasu jile kale kasa kasa kale tene dang bo ke tena tene jixen gangpel danika food safety ja chula siste no ong le ju tangira te mola zarna tene i chok jak mixal chos
1: $600 million yang kata 60 crore so singat foodborne illness jaste kata ngai miguna zumo yong du jono hongle tene teo kata sai kam kata kazu ge chon jete kone commission ji ke bitha jo kazu sik chos chos kan organization commission ju ne codex elementary commission hongle teo kata food related kone jate no tene teo main point ni chino jena kata kazu kata food hygiene and sanitation bor chen hongle food additives kata chi chi kata additives jo tena tang jen food contamination and toxin chi nukhale pesticide residue cham jingata yongo se nale te tinang veterinary drug residues ka ngata oma chos ngata meat kun yong no hale te ngata cham jingata permissible limit yongo se tene food label bo kazu chos chen sanitation ngata kazu chos method of sampling and ngata ngai analysis kazu chos te un kone adopt chos kan hongle te rule and regulation sama chos ba tene dang bo ngata hamesha ngata lo tang ngata sin yong se hongle
2: kasa ka tap chos le ju don tang bo tene jak tung mi mang sang me gus dom je no ongle ka le ju ta jonangya po teni mimangs kuni nanga ngije dang inajak dang delte teni degree mri kshesh gas pelches ya shang school pelches se degree mri zaden inoga jo che junanga tang e duntang bo izuk shige no kabo mane suji ganga tang mane mini tang se semchen na tang se su sang ma yu yote mane ko sonte lushes kan mano ongle duntang chuldan jigin che gya ketranga ta sang ma jigin che stop za shigin che gya ketranga ta leveling cho che jo zog jatena chut nang nuspa kun chkop che jo zog mangpo jig mulad za tarak pate ka
1: Dembe tene yu ngatang e dang 7 June bo ngatang ina leang nga je system yale. Tene tebe ina mangcha nga je shesgya kazus pete tesko la nga je program. Halangki nga je chon bora nuk ngata mixal nang zin dang ngata food safety day jaka. Ngata mangcha awareness kazu cho chen hale. Shesgya kazu pel chen, sanitation ngata kazu bor chen, food label bo chi azir chen. Ngatang e health ta certificate yong go she samjik zaruru nuk, last time samjik wong she zaruru nuk, display kazu bor chen, te samme sko la nga shesgya pel chen se nga je program jik wese anga je chon jik ta ino kaje mixal nang jing dang ngaje ngae teo ngae chos pe nong le tene nira molkan nang jing ata food po ngata jaksik ke lakmo chos te dikche net kalok yu ngata jaktu ngata yong go sanok yang ngata ngae suji gin nang ale ka ngata ngae food jera chinga ta restaurant chik po man pa hale iwan ngata kitchen donato yang ngata party ji donato yang ngata ngae dun da ka paston chos la hale ngata ngae jado no ngata kharji ka som sama jado no te we la ngata safety ka zuwe hale safety ngata te kharji bo ka o kharji khar dontang bo donte nga dang zumo mi ong phok mi pogale ka o ngata nutrition ka o ngata sanitation ngata lakmo ji tang bo thoben tene tena chok la ngata ngai what food safety devo hamesha ngata thim ji nang jin sula jat ongle tene talo thim bo juna from food burden to solution hale ta ngata nga la ju chok la ngata foodborne illness ngata worldwide juna ngata 600 million ji ngata lo ngata food related issue ji ngata chat ka no hale ngata tene teo ngata financial burden ma mo pe gi no hale ngata health te ngata burden ji no ngata health ma ne ngata budget ma shantej ngata tena foodborne illness burden so basana teo ngata burden to solution hale safe food everywhere ga ta karu ga ta don ta je da ga ta skit po da nga po ma ta lakmo da nga po ka nga ta te don tang bo don te nga ta zumo mi on pesuk shi ga ta team ji gor te ta lokone shula ja ta no ten na na jin ga je awareness po ten na ga je kazu nga ta restaurant ji ga ta nga shul na ga ta kazu sa bi ong sen chi chi kwa na ga bor go sen iwan ga ta kitchen na hale rang rang ga ta sang ma ga ta kitchen ga ta nga ta ja da no te gu na ga ta kazu ge ga ta nga lakmo bor go sen te nga te har nga je te gu na awareness ga je phulen ji ta yin ne
0: কাসাজু তা দক্সাঙ্গিনা মোলা জাদরক্তা রেস্টুরেন্ট ইন্ডো হোটেল ইন্ডো ইয়াঙ্গাতা দুনতং চোকান নাচক সঙ্গতা সক্সপা ইয়তেন কোংলি তা খোন লাই তেনে এফএসএসআই নং তেনে লাখে নং তেওঙ্গিনা মোলা জাস তা তেও মান বা সুজি মানে চি দুনতং জি চুয়াত নংলি তা জিংবাত পাজি ইন্ডো ইয়াঙ্গাতা সুং সালকান চুন চুন ইন্ডো চালাক শিক মিক্সালি তেনে দুনতা জা শিক চুয়া নং ইয়ামপু তেও মেত কা লাখের বচিক পু মান পাতে দুনতং বচো জানে মা লক্সমো নং চোগোশ নাক্সাক সালগোশ সাম শিকার জানে নো তে মানে গাতা
1: ফার্ম টু ফোক হালে কারণে ঝিঙে কানে খেট পানে ফেলা গাঁদা ফোক সে না গাঁদা থুমাং হালে চামচ গাঁদা ইয়া প্লেট তে কার লেপ লেপ সুপা চি চি খোয়া নাঙা বড়ছেন তে থুমা গাঁদা নাঙা বড়তে মানে ফুড সেফটি তেম বেছা চেস মানো হালে কেনে কাম হল আপনি তেও জুস তিন গাঁদা হোলিস্টিক অ্যাপ্রোচ গাঁদা মানে নাঙা চি সামা চি সা নারগুনে জুচে মানালে ফর এক্সাম্পল নিয়ে সামান জি গাঁদা মার্কেট নিয়ে গাঁদা নয়ানো হালে মার্কেট নিয়ে নেওয়া তো ইয়া ঝিঙে কানে গাঁদা সাসে নানে খেওয়া তো তো দেমবে গাঁদা সঙ্গে সাং হালে তখন গাঁদা ঝিং বো গাঁদা লক্ষ্মু জি হালে কাউ গাঁদা লক্ষ্মো তেও জুন কাউ গাঁদা ইন্ডাস্ট্রি ইয়ংচে মানে দাঙাতা আমলা ছু সকপো কা পেস্টিসাইড মেতকান জিঙাতাঙে ইয়া মানাঙাতাঙে সকপো খিনসা ইয়ংচে মানে তেজুক মেতকানে জাগা জিকা সাপ সিয়ংসে কাও তেও তেকা চিঙাতা সতমা জিং মিনা চি মিনা অফিস দিঙাতাঙে সতমা বো গাতা লাকমো ইয়ংচে কাও লাকমো চাকা চিকা জাত না হাংলে তেনে তেকানে খোঁস পানে ফার লাঙাতাঙে নাঙা বরগো সে মা জারু নো তেনে তেকানে খোঁস দেমো চুসিঙাতা ঠুচেস তেনে দেমো চুসিঙাতাঙে কুক হালে দুনতং জি জাদা চিং আতা কিচেন গোমা সাপ ইয়ং গোস পার্সোনাল হাইজিন বং জরুরি নো হালে আঙ্গাতা আমা জি জাদা তো ইয়াঙ্গাতা সুজি জাদা তো রেস্টুরেন্ট জাদা তো চি নো গোমা পার্সোনাল হাইজিন বো খোয়া ইয়ং গোস আনো সেরমো বেন মু সাং মা চাতে ইয়ং চেস খোনা হেল বো কাতা গ্যালা জি গং চেস তেতি না আতা হেল বো গ্যালা ইয়োতনা তেনে দেমবে এনভায়রনমেন্ট বং গতা গ্যালা ইয়ং গোস হালে এনভায়রনমেন্ট জুনাং ইয়েতে ও জুস্তিন গাতা ছু লাগ লাগ মো ইয়ং গোস হালে তেনে খো প্রপার গাতা খর্জি চো না গাতা লাইট চি প্রপার ইয়ং গোস হালে তেনে লাইট ইয়োতনা তেনে কো গাতা গাতা জংবু তা গাতা চোক পা হালে তো দেমবে গাতা সাফ সাফাই দু হালে তে বিনা চিতম বিতম বুতি মিনু আছি না গাতা গে সপ সপ সে মিনু তে দেমব চ তে সমাস তা গসানো তে মান পা ওয়েজ কাল কালতেস গাতা গে দন্তা জাং দন কান জাং কল মেত কান তে প্রপার গাতা সেগ্রিগেশন ছাড়ু হালে তেনে তে সম গাতা চপিং বোর্ড কুন ক্লিয়ার দু গাতা তে সম গাতা হোলিস্টিক গাতা অ্যাপ্রোচ ইউ তে মানে গাতা দেমবে গাতা ফুড সেফটি গাতা জুং এন জেস মানো তে দাং গে পং গাতা তে ওয়াং এ জুন গাতা ফুড সিং গাতা কারুং ইউ ছং জিক সা লং গাতা হাটি কানে ইউ আটো ইয়াং আতা কানিং থো নং দেমো জসে দাং দিরা গাতা থাপতে পেরাসে দুকতে গাতা ডেট তাং গাতা রেড পা ছংমে জিক্স তো গালে তেমা দেম বুমবাড়ি গেস পেরা দুক ছংমে জিক্স গোস জিগাং জিক্স তো তা তে দাং ইয়ামপো ইয়ামপো ত্রি জু গোসে খাকছন ছ তা ইয়ামপো ইয়ামপো গাতা লেবেল বং জিক্স আ দং লে তা লেবেল পিনা চি চি ইয়ানো জানা লেবেল পিনা দেমবে ফুড প্যাকেট পিনা হালে ডেট পো গোমা তাং গেজা ডেট পুং ইয়াং গালে জু জিক্স তো ঠিক ইনো রেড ঠিক দু গাতে ওয়া জিক্স তেনে তে বেলে নিউট্রিশনাল ইনফরমেশন বো মাজরু নো হালে নিউট্রিশনাল ইনফরমেশন জিক্স আ জাত ফর এক্সাম্পল নিয়ে নিউট্রিশন ইনফরমেশন তে জুসিন ফর এক্সাম্পল গা টক্সিক পেশেন্ট জিগা খারে জুম জুসিন মানা তা ডায়াবেটিক পেশেন্ট জিগিনো তে দেমবে ইন নিউট্রিশন ইনফরমেশন খারা মপো ইনগ্রেডিয়েন্ট দা মিনু হালে তে দেমো জুসে দেমো আসিল না তেনে গাতা হাফ অফ দা গাতা চিজু জেন দা গাতা লাস্ট পো গাতা তিন না কানে গাতা
2: হে
1: পো গাতা ডুচানো হালে তেন তে থম গাতা না বোর জুসে টিমা মেরা নিউ ইয়া গ্রুট চিগিও না দেমবে গাতা সোস্তে অপটিমাম হালে দুগাস তো মংপো গাতা সোস্তে মিনুগা ইয়া সোস হাল না তরুণ কাঁচা চোখ মিনু হালে তেও না দেমবে নিউট্রিশন তেনা না গাতা অপটিমাম গাতা জুচে মানা তা গাতা হালা চাপ দন চে আজু পেলা গাতা নিউট্রিশনাল ইনফরমেশন মা ইয়নো হালে তে সঙ্গা সোস না গাতা নিউট্রিশন কাম ছানো ইয়াং সোস হাল না গাতা কাঁচা চোখ দু না তে নিউট্রিশন আজু পং কাম ছানো জুরু কংলে তে পেঙ্গাতা তে সঙ্গা নাঙা বরজে
2: কাসা মালদে মুকালে জু তাকালে জু Tio chi jun tene ta nga tang sujik ngop tsong shik miwa la shikyoda nang yampo. Tene te amabe, te pomobe ya sujik shikyoda nang ababe halale. Nanga be nga jin nang stak borgos che juna ngira mula mulka nang jil labeling nang teo shikyoda halale. Nyampo nyampo tene nga ta daksa yang mula ngira mula rak tene dontang mamang po jina nga ta et chos te yung che halale. Daksa nga ta ya stopzas, chutzas po, nyospo jik top chugin sama na chi chi spera jik nga ti datpawe na halale. Nga ta sambe na kurte shikyoda kus kabe jeste nga ta nang tsangs la stopzas chutzas shigang thobin. Ya teo nang yampo nyampo tusi nga ta seasonal halale don goshe samshi kakchani nore. Teo juo nang yampo ngira chi jun ka le jo ta teo tsok sespera chiri nga ta nang stak borgoz jo.
1: Kasa teo dembe inok le nga ta nyop tsong jing nga ta sala na te tsangme ka nang stak nga ta nga goma tang tsangme sang han la ta nga ta nga packet food ching yuwa to ya nga ta fruit ching yuwa to ya thul nga ta hale nga ta open nga ta spices yuwa to chi jing yuwa nang dembe goma ta packet po nga ta nga nga nga la jo tsok wa proper date duga hale tus po tsang se ta minu ga ya te na proper nga ta lesson number jik duga hale ya te we na nga ta nga daba jik ina te wa leakage ta cha minu ga ya mane ome daba on te nga na gire bar bar ya zik sa to nga ta phula cha chen hale o tu gunda nga ta sokpo song sun nga ta immediate nga ta te wa nga ta nyu ches manu te ne nga ta nga proper nga ta level po duga nga la jua tsos la hale demo cho se level sila jat ingredient chi chi du zik sa jat veg no non veg ino zik sa jat te tina nga ta nga chotma ji gna ba sa re re re phes te hale nga ta chapik sik time sal te kene ga malap nya te ju tin time sal te demo chu nga ta nga mo du ga minu fresh du ga minu ya ste gun demo chu se nyu azat te ni ra mola jat te dembe na nga ta nga daba ya tin nga ta packet pur gna pizza bitu yo anu hale pizza bitu gun yo nga yo pizza bitu a date azuk cha cha dembe nga ta date within date na chang cha ma no nga ta within date pu du ga dus within date malap date of expiry so te minu az hale date of expiry ma ne pad la nga ta don ches ma no han la nga tang sang ma patano best before date ju kan ji gwa pe no let best before date some confuse the best before date nga tang sell churches you know amount of jing ma pong a ja question na yuat nga ja azu gong yong dupen ka complain yong dupen best before bo nga tang filal nga tang sell churches in hale provide te no ekdam nga ta sokpo song se min nang ku ga face de hale tene nga da daksa the best before bo mane hatai chu ju da expiry date things ut kan no hale ke dang yang pon yang pon nga tang nyan nang nga tang nyop tong tang jan bill bang nga ta nam go se tong zaru ju hale bill bang te pye sen kaung ata complain de zukri yong dunga ta i ngan nge i samal ma nyos pen te zan nga khampa lep se mane ma thong te na rul te yong duk aw song to chak te yong duk ale te na dim be nga ta bill bill me na te yong ata complain bo proper jing ata dispose chong yona me do ngle kasa
2: kasa kale ju ta te na nge pu nge pu yang ti ba del pa chik chik thu rak pa te ne dang de ri ate ne nge thu be na chi chok da gya gun na te u ya mang po jik dul ba ong le ju te ne watermelon gun nang ku ga te ne dok minda minda tang se yong duk zar kan zog jik social media gun ga dul duk pa ya ke te na nga tang kira zera tsoks ya ketang loki zera tsoks te gun la tene nga ta inject jo sel dan chuk se nok zhkan zo ri ta te tsoks se chemical ji gna kazuk shi kola nok ya nga tang tsoks se phalpa mi ji ga te kazuk ya ha gwen tene demba nga ta ha la le yu ti zuk shi mana he zhkan bo nam stok chik cha me na te ve ka ka le chi jin jo
1: dembe nga ta social media na zix te nok nga ta watermelon gun na nga ta color dang se duk zhkan te zuk shi nga ta ya ja yong ste in te ting na nga ta khira gune na hole color nga ta green deep chos te nga ta teo tang se se teo zuk azuk se yong te in ten ten na chos pota le minu nga ai bar bar te chos te chwa thale ten nge nga je azuk sik example chos si juna nga ta water metal bo chap cha te nga cotton jang sik jik nga ta e ka nga ta chap azuk cotton bo ekdam mar po chana te dembe te color ino ha le color ino ten na dang del te nga je yo nga je har nga je outlet sang nga ta choklam sa rindo nga ta nge nimo indo nga ta le bazar indo nga ta food nga ta karu sabzi song nga ta fruit song nga te sang nga ai tasbin te tsosi filal nga ti leat nga ta filal ma tong hale te ko nga ta social media na yong duk te o te nga ta jache sino cotton nga ta lakmo ji nga ta chap ta te o color mang po mar po chana hale male pinkish male chana te dembe te o color ta sei no juru gale te o kasa te nga ta simple nga duk chosme te o leat filal ma tong te na tsok nga ta yang chi ji nga ta o to nga ta inject ta se nga ta chenmo cha chen te zo nga te ba ta nga le bot ya nga bar bar kala no hale te tsosi da khatsu pa nga ke sing ma
0: filal male kasa kasa kale ta yu nga ta khaza si risk pong le ju saling ata gun ngoni nang ko nga chongkang ngoni kana mangpo nga ta juice indo ya za chi si chala ga no te kana expiry date song se chong duk zar kan ta mang pe ang social media ka yong duk pong le ta te sok shi nga ta nyokan ji ga thon ang yam po te ni kazuk shi akho ni nga ta jurgya ji pul nge ja gyuteng ya na no ga ya kazuk shi ga khone wang cha bo kazuk shi ke kazuk chirka ji ga ra kwa tebo zukcho yanile
1: o kasa bun bo ngata ban lus ba le ngata story sing mang mang music ngata bor go sa ngata lo jang bor nyong sa ino hale tene dembe na ngata yu nga almost ngata naning ta lo guna tezu complaining ba yong ngata sangma thuki sang no road pon tezam ban masong ba hale ta road bang ban cha jane nga ja o tezu complaining yong du gale complain yong na ngi ji chang za chez malong nga na ju kan so da ka hati kane ngata expiry date chik thoba to te nyampo bill ne na ma gala sa chez no bill mane na nga ji grievance sale yu dhale food safety lada gmail.com e ganga da complaint jan dictation ok yamana grievance sale jung te ganga da complaint jun ang dictation hale ten den na jin khoe nga da lesson number bo khong thing ase den be ko penalty ten na jan chan hale ten na jin nga je gun la particular nga expire time ma mo bangai inspection ang jo no nga distro nga che se azuk tik tarung charu hale loose tu

0: ngo hati chenmo so balus lu sano ko chi zena kona atem bonga ta chi sama ga ta spuska ji je mana les spuska azu bor gos pate pi zer do ke exam chinga bor osu tene time cha ru go te ju ga le te zo comprehending da sa mangyung ring mala gun gun na yong do bang le
1: kasa ju kasa ka le tang tang e zakhang ji gindo ya ke tang ta sung pa ji gindo ong le ta khung gune ka zu khak chi gino khala le ka bi je sti mimangs la khung gune te kana yong gu ji spilat na tene don tang chu za sala do sangma sala do ya te thok pe na tene ka le gune chirka bu ka zu shi yo te ino jung jo ang je stap stok za chesta za den jik tang ro pa ong le te na ngem pu ngem pu yang ta kha chi ge zix na tene danda chat bo hala le spe jang ta thu pe thu na te ve danda chat bu ka zam shi jung gu shi ino che zena jang ra কানডিক্সাল দুকালালে সুসি চুনজিং গাতা চপ চস্তেরং চুন চুন ডিক্সাল চে জেরা জোস ইয়া সুসি কেতরং মাংারিক সালচে সুসি নিওরিক সালচে ইয়া সুসি না আসচাংডা মি দুকজেশ কানে সুজি ইয়ন্দু তেনে সুসি না তে পিডি লং দুকালালে কান্দুরে তাকি গুরে না আজেশ কান চখশি তিজুকশি জিক সাদনা পালপা মিজি গে ছুলা খোয়া কাজুকশি গুয়া ছাজি গতে নো কই কাজুকশি ফান্তখশি গ্লেন নিয়ান তেনো তে কাচি জুইন জু নিজা গতে
0: কাসা তা রিস্টুরেন্ট জি গাসপে লা নালে ছংমে সাং হান লা তাং তাং ছংমা পাতা নো গাতাং ছংমা লা রিস্টুরেন্ট বো সাফ সাফাই জি গুং ওসব লাইসেন্স জি গুং ওসব হালে লাইসেন্স কাজনা এফএসআই লেসন মঙ্গাই মাংছে এফএসআই লেসন বডিল জনো হালে তেপিয়াল এফএসআই লেসন বো ইয়ংগো জাগা বো লকমোজি গংগো ইয়াং চোকানি মিবো ইং দারিং আন না জো হেলথ সার্টিফিকেট গাজে মানে কম্পালসরি চোস তো ধারে সংমলা ইয়ংগো সানো তে তিনা খোরাং বুঙাতা পার্সোনাল হাইজিন জুচে মানা কাওঙাতা সনমো সংমা চুন বোরকান জি গালে মাতা তেনে এপ্রন গন্তেং জে জিক্স তো ইয়ো মাংছে গাতা এপ্রন গন গো সানো তেনে গাতাং দনচে সিং গাতাং থালি জুচে মানা প্লেট গাতা তে সংমাঙ্গাতা লকমো তেনে চু দনচে সে আলে জাক কুন লকমো ছু খরং লকমো পোর্টেবল ওয়াটার জোন হালে তেগুন গাতাং রাইট ইন হালে গাতাং সামা কনজিউমার রাইট ইন তে সামা ইয়ং গো সানো তে গাতাং ইমপ্লিমেন্ট গাই চং নো ইয়ং ইয়ং নো হালে মং চা ইয়ং নো চালু রে রেং গিসি ইয়োটো তরো মেডো কাল টেস্ট টেস্ট সোচি সুগার লাং গাং ইরা জুয়েত নাং জিন কাও গাতা এক্সটারনাল ম্যাটার জুজিন বা হালে কাও গাতা পিরিলি ওয়াটো ইয়া গাতাং এ তাকি না গাতা সিং বিং ইয়া হালে গাতা শেল দি স্টপ গাতা গাতা ইয়োট ইয়ং অটো তেও দেমবে নে গাতা ফুড সেফটি গাতা দারিং গানা জো জা গ্রিভেন সেল ইউ কানো হালে তে গাতা কন্টাক্ট জো জা ya mail chuno di chuno nga person almost nga phone number nga chhme laga yot kanu hale te mana ta restaurant chhme jan display board jun te ka contact number ta sa yong jan hale food safety grievance se juse o te nga ta contact chuno di chhme no hale tene inna recently nga ja otin na tus complain nga ta ki na nga ta cigarette bar se chhme cigarette to roto is kan te zu complain yong du gyale te o otu yong kwa nga je করিবন গায় 50,000 থাল জিতেন না অন দ্য স্পট গায় গায় ফাইন চুজ না হলে তে সোসলা গাতা ও তে ইয়োনা গায় সুজি ছাপ মানে মাছাসা ছংমা দুন লাস কিতে ছংমা লোক সিং গাতা গায় কমপ্লেন চো ফাইন চো হলে ও তে চো গোছে পদিন বে মানে ইয়ং খচান দু কোন লেকা
1: কালি জু তে গাতা লাদাখ স্পা মি মাংস কুনে তে নি ইথক পে না চামজি মি মাংস কুলা শেজ গায় ইয়োতে নো দেমবা নি জি চামজি জাব স্টক সালা থালালে চিক চিক তোশ কিত নি স্পা গাতা মি মাংস কুনে লাজ গান চিক কালতে ইজুগ্রি ইয়োদা না তে নি তে বু গাতা দেমবা মা গ্যাসপা চুন সা
0: একদম হানি সং মালাব এভিয়ারনেস সং সে তন্তন গাতা লাস পাসং মা এভিয়ারনেস সং সে দুক তে সং তারু মান গান গান লাগি জুয়ে চসলা স্লিপ এক্সপায়ারি দাং রেড লা মাজিক্স লা হালে গাতা লেবেল পাম প্রপার দুগ আমি নুক হালে লেবেল জুনাঙে চি সং গাতা নিউট্রিশনাল ভ্যালু প্রপার দুগ আমি নুক ইনগ্রেডিয়েন্ট প্রপার দুগ আমি নুক ওয়েজ এন্ড নন ওয়েজ লোগো দুগ আমি নুক তে সং গাতা সং মা লোক সে ও জুরি গাতা কনসার্ন ডিপার্টমেন্ট না কমপ্লেন জুনা কোনা চেক সি গাতা সুজার চুজে সে গাতা জুসি ছাও গালে তেনা দাং ডেল তাইয়াং তো জুগো সিস মা খাচান দাক ইননা লো চিক নিস পেনা গাতা খম্পা খম্পা নে হালে গাতা দুনকি গাতা লোকাল পুলিশ ওলে ও তিগুন ইননা লে খরবনে সং মে খং দু গালে তেনে তেও দেমবে গাতাং নে মখং জুস্তে মান ইয়াং খো সংমা রাইট ইনো হালে সংমা লা জং ইয়ান চেসিন মারতে জুচেস তেও ইন গাজে স্যাম্পল কালাচিক স্ট্যান্ডার্ড ইয়ং দুখালে সেপ ইয়ং দুক ঠিক ইনো গ্যালা ইনো মারতে উইল না খোনা চি এ কামি ইয়ং দুজে না লেভেল বখনে মানে ডিএম ইনো খালে লেভেল বো কাম সে কাম গাজা 10 12 সে কা ইয়ং গোস খালে কালতেস তা লেভেল মেত না তেনে ফুড পো সেপ ইয়ং না লেভেল মেনা চি চানো জে না তেনে তে না মিস ব্র্যান্ড ইজ এত খোনা পেনাল্টি ফোগানো খালে তে গুনা গাজে বার বার গাজে অ্যাওয়ারনেস জত গাতা লেভেল বেনা মেন পয়েন্ট চিনা ছংমে সঙ্গে এফএসআই লেসন নম্বর বোতে কা দুচে সালে তে দিনা খে রেড পোচা মিন ডেট অফ পেকিং না মিন হালে এক্সপায়ারি ডেট না মিন ইনগ্রিডিয়েন্ট চিচি ইউ থালে ফর এক্সাম্পল মাতা ফেন ও বাহালে ফেজ গাতাং পেকেট চস্তে না তে কা চং মডি ইউ না গ্যাগাল পাছে চিপা